কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে নেনা তুই কলমা পরে মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে।

আয় আয় লোতফান আয় কে যাবি রে হেসে হেসে যাব বেসে মদিনা নগরে গরি আয় আয় লোতফান আয় কে যাবি।